0: স্বাস্থ্য ঘর বাতসালিয়া পোখারা ক্লিনিক নিউ রোড পোখারা ফার্টিলিটি হোপ লাইন 01-597-06-11
1: হ্যালো কি ছ তির খবর
2: ঠিক ছ ইয়ার সঞ্জয় ছস
1: অ সঞ্জয় ছ অব ভিসা লাগি পছি তো পার্টি দিনে হলা নি
2: পার্টি তো দিন উঠিও কি মিল গব বাকি নে ছ ইয়ার
1: মলি তো সবই কিন মিল গরি সকে অব বেড সিট সিরক র দুই চার থান টপস কুর্তি কিন্নু ছ
2: মইলে বনি কিন্নু সকে সঙ্গে কিনম ন
1: তুমি জানি অস্ট্রেলিয়া ম কানাডা ইয়ার
2: সবে ঠাকো বেসাই অনুসার কো বেশি পাউনি ঠাউ সকে কিন্নু সংসার হতে যাম ন
1: ए अ अ मैले पनि खूब सुनेको छु किनमेल संसारको बारे ब्रान्डेड ब्रान्डेड तन्न पाइन्छ त्यहाँ
3: विदेश लैजान तथा पठाउनका लागि भ्याकुम प्याक गरिन्छ साथै भ्याकुम ब्याग पनि उपलब्ध छ
4: जुनसुकै ब्रान्डका आकर्षक तन्ना सेट सिरानी कुशन सिरक ब्ल्याङ्केट ब्ल्याङ्केट कभर बेड कभर दिवान सेट डोर सेट समर ब्ल्याङ्केट कुशन कभर टावल कुर्ता टप्स पाइने एकमात्र ठाउँ किनमेल संसार गैरापाटन पोखरा प्राइम सहकारीको भवन कुमुदिनी होम्स स्कुलदेखि 50 मिटर पश्चिम मोबाइल 9856-31412 9864-6788
5: तन्ना आजै फेरि हाल्नुहोस्

ঘর হোসিয়া অফিস, হোটেল হোসিয়া রেস্টুরেন্ট, ছিটোর ভরপর্দো ইন্টারনেট সেবা, পোখরা ইন্টারনেট, পোখরাকো ব্র্যান্ড, 25 বর্ষক বিশ্বাস, গতি অপার, 1 GBPS সম্মকা প্যাকেজ কো বহার, স্ট্রিমিং, গেমিং, কাম হোসিয়া রমাইলো, যা সুকে যাও, কানেকশন মা কুনে গড়বড়ি ছাইন ঢিলো, পোখরা ইন্টারনেট সদাই তপাইকো সাথমা, হিজো আজ ভোলি হামী ছাউ তপাইকো বাটোমা, ছিটো ভরপর্দো সুলভ র সহজ, পোখরা ইন্টারনেট তপাইকো পহিলো রোজাই।